0: 89.5 আর 89.7 লাখান্ড রেডিও ITN সেবা শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব পাসর একাই
2: বেলাব ওবা বেতা গিনা আমি